0: জিয়া উর রহমান মুজাদিদি এবং অল ইন্ডিয়া মুসলিম পর্সনাল ল বোর্ডর নেতৃত্ব সহ সম্পৃক্ত ফজলুর রহমান মুজাদিদি নামে জমি কারবারক অভিযোগ আসিছি। এই ঘটনার একাধিক এফআইআর ও অভিযোগ দাখল হয়েছে বেড়ে মামলা এবে আইনগত প্রক্রিয়ার রয়েছে। অভিযুক্ত মানে সমস্ত অভিযোগক অস্বীকার করে কিন্তু যে সমস্ত কারবার আইন অনুসারে হয়েছে, তেণু আদালতর রায় আসা পূর্ব কাহক দোষী কহা উচিত নুহে। কিন্তু প্রশ্ন এঠারে শেষ হেউ না। যেতবে সমুদায়ের স্বার্থর কথা কুথা সংগঠন সহ জড়িত লোক নাম সমুদায়ের সম্পত্তি বিবাদরে আসে, সেতবে সমাজের প্রশ্ন পচারিবার অধিকার অছি। এহা কেবল গোটিয়ে পরিবার কিংবা গোটিয়ে সংস্থার কথা নুহে, সমস্যা হেউছি সেই পরিবেশর যেউঠারে প্রশ্ন পচারিবা অনেক সময় ইসলাম বিরোধী কিংবা সমুদায় বিরোধী বলে দেখা যায়। বাস্তবরে দানরে মিলিথিবা সম্পত্তির হিসাব মাগিবা ইসলাম বিরোধী নুহে, এহা ইসলামর মূল শিক্ষা সহ মেল খায়। পবিত্র কুরআন সত্যনিষ্ঠা, ন্যায় ও অমানতর সুরক্ষা উপরে বারম্বার গুরুত্ব দিয়েছি। পৈগম্বর মহম্মদ মধ্য সার্বজনীন সম্পত্তির দুরুপযোগকু কঠোর ভাবে নিন্দা করিছন্তি। তেণু সাধারণ লোককে যদি জবাবদেহি দেবাকু পড়ে, তেবে সমুদায়ের সম্পত্তির দায়িত্ব নেবাকু লোকমানে মধ্য প্রশ্নর উত্তর দেবাকু প্রস্তুত রহিবা উচিত। সবুঠারু অধিক ক্ষতি সাধারণ মুসলমান মানঙ্কর হেউছি। বেআইন দখল, বিবাদীয় জমি কারবার যোগু যেউ অর্থ সমাজের কামরে লাগিবা কথা তাহা লাগু নাহি। ফলরে ছাত্রছাত্রী ছাত্রবৃত্তিরু বঞ্চিত হেউছন্তি, গরিব লোক চিকিৎসা সুবিধা পাউনাহান্তি এবং অনেক পরিবার সহায়তারু বঞ্চিত রহুছন্তি। যদি ওয়াকফর প্রত্যেক সম্পত্তি স্বচ্ছ ও দক্ষতার সহ পরিচালিত হুয়ে, তেবে হাজার হাজার ছাত্রছাত্রী আর্থিক সহায়তা পাইপারে। আধুনিক বিদ্যালয়, কৌশল বিকাশন কেন্দ্র ও হসপিটাল স্থাপন হয়ে পারিব, রোজগারর নূয়া সুযোগ সৃষ্টি হয়ে পারিব, সমগ্র সমুদায়ের চিত্র বদলে যাই পারে। কিন্তু দুঃখর কথা, আজি আলোচনা হেউছি অভিযোগ, আদালত, জমি দখল ও বিবাদকু নেই। এবে সময় আসিছে যে মুসলিম সমাজ কেবল ভাবনা নুহে বরং সংস্কারর দাবি করু। প্রত্যেক ওয়াকফ সম্পত্তির ডিজিটাল রেকর্ড রহিবা দরকার। প্রতিবর্ষর অডিট রিপোর্ট সার্বজনীন করিবা উচিত। কেতে আয় হেউছি এবং কেউঠি খরচ হেউছি তাহা লোককু জনাযিবা দরকার। লিজ চুক্তি ও বিকাশ প্রকল্পর সমস্ত তথ্য স্বচ্ছ হওয়া আবশ্যক। স্বাধীন তদারক ব্যবস্থাকে স্বাগত করা উচিত। কোণী ব্যক্তি কিংবা সংগঠন কেবল ধার্মিক পদবী কিংবা প্রভাব থাকার প্রশ্নর ঊর্ধ্বরে রহিপারিব না। ওয়াকফর ভবিষ্যৎ কেবল ভাষণরে সুরক্ষিত হব না, এহা সেতবে সুরক্ষিত হব যেতবে প্রত্যেক মুসলমান মানকর এই বিশ্বাস হব যে সমুদায়ের সম্পত্তি সত্যনিষ্ঠা ও স্বচ্ছতা সহ পরিচালিত হেউছি। ওয়াকফকু সুরক্ষা দেবা দাবি করুথবা সংগঠন মানকর বিশ্বসনীয়তা কেবল সরকারি নীতির বিরোধ করিবা নুহে, বরং নিজ ভিতরে সত্যনিষ্ঠা ও জবাবদেহিতা রক্ষা করিবারে অছি। জয়পুর বিবাদর শেষ রায় যা হো, গোটিয়ে কথা স্পষ্ট, স্বচ্ছতা ওয়াকফে বিপদ নুহে বরং সবুঠারু বড় সুরক্ষা। সমাজ উত্তর চাহুচি, দানদাতা জবাবদেহিতা চাহুচন্তি, আগামী পিঢ়ি এক ভাল ব্যবস্থার অধিকারী। ওয়াকফ লোকঙ্ক সেবাপে গড়া যাইতিলা কোনসি প্রভাবশালী ব্যক্তিঙ্ক স্বার্থপে নুহে। এই মূল উদ্দেশ্যকু যেতে শীঘ্র আমি পুনি আগকু আনিবু, সেতে শক্তিশালী হব ওয়াকফ ব্যবস্থা।
1: শুণিলে লঘু আলোচনা। ওয়াকফ সম্পত্তি সমুদায়ের এর নিয়ন্ত্রক মানঙ্কর নুহে, উপস্থাপনা করিতিলে মেরি নূর কুলু। কার্যক্রম শুণুছন্তি আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর। আমার কার্যক্রম প্রসার করা যাউছি এফএম ব্যান্ডরে 102.6 মেগাহার্জ যোগে। বর্তমান আরম্ভ করুছু ভক্তিগীতর কার্যক্রম আরতি। শুণিবা কার্যক্রম আরম্ভরে ক্ষীরোদচন্দ্র পোথাঙ্ক এক রচনা কণ্ঠদান করিছন্তি অনিতা গোস্বামী।

0: ও মনোরঞ্জনর বেতার বাণী আকাশবাণী।
1: শ্রোতাবন্ধু, বর্তমান উপভোক্তাঙ্কর পাখে পঞ্চা পাই সবুঠারু সুলভ এবং সহজ মাধ্যম হচ্ছে আকাশবাণী। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই ডায়াল করন্তু এই টেলিফোন নম্বর কো 8249809672। নম্বরটি আউথরে কই রাখুছি 8249809672।

শ্রোতাবন্ধু এতিলা আজির প্রচার হওয়া থিবা কার্যক্রম সম্পর্কিত সূচনা বর্তমান শুণন্তু আগামীকালি বার তারিখ রবিবার আমার প্রচার হওয়া থিবা কার্যক্রম সম্পর্কিত কতোটি সূচনা আগামীকালি সকাল ছটা বাজি পাঁচ মিনিটে শুণবে ভক্তি গীতর কার্যক্রম বন্দনা শ্রীরামচরিত মানসর আগামীকালি প্রচার করব দুইশহ বাইশতম ভাগ সকাল ছটা বাজি পঁয়ত্রিশ মিনিটে আগামীকালি সকাল সাতটা বাজি পঁচিশ মিনিটে শুণবে কুনি কুনি পিলাঙ্ক পাইঁ আমার কার্যক্রম শিশু রাইজ আটটা বাজি তিরিশ মিনিটে রয়েছে কার্যক্রম শ্রীক্ষেত্র মাধুরী রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর আগামীকালি এখানে শুণবে রথ উপরে ঠাকুরমানঙ্কর নীতি ও ভোগ সম্পর্কের আলোচনা প্রযোজনা প্রদীপ্ত শ্রীচন্দন রিসোর্স পর্সন বিশ্বনাথ সামন্তরায় আটটা বাজি পঁয়চাশ মিনিটে শুণবে বণপাহাড় গীত

শ্রোতাবন্ধু, গীতটি শুণুলে হমেশা ফিল্মর কণ্ঠদান করে কুমার সানু এবং সাধনা সরগম। হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গে।

শ্রোতাবন্ধু, এই সুন্দর গজলটি সহ শেষ হল গীত ও গজল কার্যক্রম। এই ক্রমে আজ শুনে গজল গায়ক জগজিৎ সিং কণ্ঠে কতোটি গজল। আকাশবাণী রাউরকেলা 102.6 FM শুনছেন আপনার। বর্তমান প্রচার করছু লোকগীত কার্যক্রমের সংকীর্ত।